বাইসাই তু দেশ চর্চার কান্দ তাই সরমীয় আমার মিও দো বাইসাই তু দেশ চর্চার কান্দ।